শ্রোতা বন্ধু কার্যক্রম শুনছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্রর। শুনন্তু চলিত অধিবেশনের আম কেন্দ্রর প্রচারিত হওয়া কতগুটি কার্যক্রম সূচনা আউ কিছু সময় পরে শুণবে আমার স্বাস্থ্য রিলেটেড শুনে আকাশবাণী কটক কেন্দ্রর। সকাল 7:25 সময় শুণবে ছন্দ চম্পু এবং ওড়িশীর কার্যক্রম। পরপরে লঘু শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রম রয়েছে সকাল 7:40 সময়। সকাল 8:30 সময় শুনবে কতটি হিন্দি কথাচিত্র গীত। পরপরে সুগম সঙ্গীতর কার্যক্রম রয়েছে সকাল 8:45 সময়। সকাল 9:00 রয়েছে বিবিধ ভারতী কার্যক্রম। রেলে করে শুনাইব আকাশবাণী মুম্বাই কেন্দ্রর। দিন 10:00 রয়েছে হ্যালো ডক্টর কার্যক্রম। কার্যক্রমকে উপস্থাপনা করবে

0: তা বহুদা অপনিন্দিত।
1: শ্রোতা বন্ধুমানে শুনুথিলে আমার স্বাস্থ্য, আজি এথিরে শুনুথিলে আমার স্বাস্থ্য পাই কোলেস্টোরেলর ভূমিকা। আলোচনা করিথিলে ডক্টর বাসুদেব কর। শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনছেন্তি আকাশবাণী কটক কেন্দ্ররো। কার্যক্রম প্রচারিত হয়েছে 308.6 মিটার তথা 900 লোহর্জ যোগে। সময় বর্তমান সকাল 7:15। শুনতু ওড়িয়ারে সংবাদ।
2: আকাশবাণী সংবাদ পড়ুছন্তি চন্দন ঘোষ। মুখ্য সংবাদ। পিএম ভিভিআরওয়াই যোজনার হিতাধিকারীঙ্কু আজি নদিল্লিরে প্রোৎসাহন রাশি প্রদান করিবে প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সিকল সেল দিবস অবসরের আজি মধ্যপ্রদেশের আয়োজিত হওয়ার থাকা এক স্বতন্ত্র সমারোহে অংশগ্রহণ করবে রাষ্ট্রপতি। পরে ওড়িশা গস্তরে যাবার রয়েছে কার্যসূচী। ভারত সমগ্র বিশ্বের এক বিশ্বস্ত ভাগিদারী রূপে উভা হয়েছে, প্রধানমন্ত্রীক মতব্যক্ত। এবং এফআইএচ মহিলা হকি বিশ্বকপ্র গতকালের ম্যাচে 3-2 গোলে উরুগুয়েক পাস্ত কলা ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লির এক স্বতন্ত্র কার্যক্রমে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা পিএভিবিআরওয়াই অধীনে হিতাধিকারী প্রোৎসাহন রাশি প্রদান করবে। শ্রম ও নিয়োজন মন্ত্রী ডক্টর মনসুখ মাণ্ডব্য এ সম্পর্কের সূচনা দিয়ে কহিছন্তি, প্রধানমন্ত্রী এই অবসরের প্রায় 2,400 কোটি টাকার অর্থরাশি প্রদান করবে। গত বর্ষ অগস্ট মাসর পিএভিবিআরওয়াই যোজনা অধীনে 63 লক্ষর অধিক হিতাধিকারী সামিল।

শ্রোতা বন্ধু শুনলে কেতুটি ওড়িয়া আলবম গীত সন্ধ্যা বর্তমান ষোলো গড়ে আটটা বাজি পঞ্চাশ মিনিট হওয়া যাচ্ছি। পরবর্তী কার্যক্রম সমাচার সন্ধ্যা রিলে আকাশবাণী দিল্লি।

0: After Pakistan and the Organization of Islamic Cooperation raised the issue of Jammu and Kashmir during the interactive dialogue on the UN High Commissioner's annual report.
1: This is the country where the sitting defense minister boasts of hosting, training and deploying terrorist state policy, and yet Pakistan calls itself a victim of terrorism. Indeed, a paradox which only Pakistan could sustain. It is a living example of a Frankenstein state which is shocked when its own monster bites back.
0: In badminton, India's Ashmita Chali has stormed into the women's single semi-final of the Macau Open in China today. Ashmita secured a place in the last four with a straight game victory over South Korea's Kim Min-sun in the quarterfinals. And with that, we end this news bulletin.
2: আকাশবাণী ব্রহ্মপুর শ্রোতা বন্ধু সময় বর্তমানে ষোলো বাজে এগার বাজি দশ মিনিট আজির অধিবেশনকু এটি রাখুছু আসন্তাকালি সকাল পাঁচটা বাজি পঞ্চাবন মিনিটে আপনার অভিবাদন জয় আরম্ভ করব আমার প্রথম অধিবেশন সেতু যে বিদায় নেছু জয় হিন্দ।